তোর গর্দমা পাতে এই যে ব্লক দেখ খোঁজলাম বিদমো খান্ডের মধ্যে ঠিরে দার কাজ ব্রুক উইথ আফগার ফ্রেন্ডস নো প্লেস ইজ নেক্সট সং ইজ রিকোয়ার্ড করে নি হার্ড ওয়ার্কিং ম্যান আর তে লিসনিং সো হেস্ট ব্রুক নাম হার্ড ওয়ার্কিং ম্যান